দিয়াতে ভঞ্জম বিধাবসি চন্দ ভালো আকাঙ্ক্ষমালকু হুদাবলি সীত ভালো মচ্চিত্ত দোষ তৃণজালস।